হাঙিহেতারে আই এতারখার ক্রিয়েটার্স রালতারিক আকু নিকুন বানাম হি আন্দামান এন নিকোবার আইল্যান্ড ইপ্ত আও ইন তৈ স্টোরি রে নবা মে ওনায় হেক ইন্দ্রে গঙি কুন বানাম হি ততারখার বানাম নি আন্দামু তকে তুরে তাক ই হামুকতের আইলেকটেন ইংম জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ মিনে ইয়ি প্রোগ্রাম রমাং ইংম মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিং তঙম প্রসার ভারতী ইন্দ্রে নে নুন তহ হামুকুতই নুপ কন্ডেন ই তসা মিনে তনেহুরেন তিনরিক হি আকু নি কুন বানাম রে মিনে কালচার তরহি তমিনে টুরিস্ট প্লেস তমিনে তরোল কঙেন ট্রেডিশন হি ইন্দ্রে হোল রে তপ তৈচু তাই স্টোরি ইপ লোকালস আকু নি পানাম তসা হি আই আই আহ নিকোবারি ইপ তাহং ইন্দ্রে নিমিন ইনলাইন ই উই আপ তাহং সেল ইট লুই মিনিটস ভিডিও ভে নি স্টোরি ই আইল্যান্ড কুন বানাম হি নে নুন মিন তানংলেন আপ দ মিহয় দঙ্গম ডিস্ট্রিক্ট লেভেল ন 50,000 ngam inne ta state level na 2 lakh angu national level indre na 5 lakh angu asu apri tahaka dai register lare tangamu elngam waves app rangya kungam my waves chu elngam program ngai submit land up video re laktuk ik 1st august sel ip luenai kohok alango august singet aptel ngaku re taki ai register lare

0: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। यह आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। 5:30 हुए हैं, लीजिए अब सुनिए बंगला कार्यक्रम।
1: नमस्कार, शुभ सन्ध्या। আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সান্ধ্য বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে।

0: শ্রোতা বন্ধুরা, এবারে একটি ঘোষণা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান। আপনার কাছে কি এমন কোন গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অনন্য পরিচয় তুলে ধরতে পারে? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতীর উদ্যোগে আয়োজিত জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জে অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো, তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকপ্রথা বা পরম্পরা, স্থানীয় গল্প এবং অনন্য পরিচয়। আপনাকে যা করতে হবে তা হল এক থেকে তিন মিনিটের একটি ভিডিও তৈরি করে আপনার দ্বীপের গল্প সারা বিশ্বের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে 2,00,000 টাকা এবং জাতীয় স্তরে 5,00,000 টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপ এ রেজিস্টার করুন। মাই ওয়েবস এ যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 1 আগস্ট থেকে 31 আগস্ট 2026-এর মধ্যে। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটর নির্মাতারা ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা, আপনার গল্প, ভারতের মঞ্চ, আপনার দ্বীপ, আপনার গল্প, আমাদের গর্ব। আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষকে।
1: India's greatest treasures are not just its monuments, they are its people, culture and untold stories. The Ministry of Information and Broadcasting through Prasar Bharati proudly presents Gems of India, a national initiative inviting creators to showcase the unique identity of their districts. Whether it's culture, heritage, tourism, festivals, cuisine, handicrafts, local heroes or hidden destinations, your story matters. Create a 1 to 3 minute video, reel, documentary, podcast or vlog and upload it on the MyWaves platform. Entries will be judged on authenticity, creativity, storytelling, technical quality and community impact. Exciting prizes await. 50,000 rupees at the district level, 2 lakh rupees at the UT level and 5 lakh rupees at the national level. Celebrate your roots. Inspire the nation. Gems of India. Because every district has a story worth telling.
2: বন্ধুরা, রবীন্দ্রনাথের গানের সুরে, কথায় ও অনুভবে আজকের এই বিশেষ আয়োজন। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী অরুণা রায়। তাকে জানাই আন্তরিক স্বাগত ও প্রীতি। নমস্কার ম্যাম।
3: নমস্কার।
2: প্রথমেই আপনার পরিচয়টা আমার শ্রোতা বন্ধুদের যদি জানান।
3: আমি শ্রীমতী অরুণা রায়, আমি আন্দামানে নিউ পাহাড়গাঁওয়ে আছি, পোর্ট ব্লেয়ারের।
2: আচ্ছা।
3: আর আমি বর্তমানে একটা স্পিরিচুয়াল সঙ্ঘের সাথে যুক্ত আছি আর হাউসওয়াইফ হিসাবে আমি আছি।
2: আচ্ছা ম্যাম, আপনি নিজেকে কোন পরিচয়ে সবচেয়ে বেশি অনুভব করেন?
3: আমার জীবনের সাথে সাথে সঙ্গীত সম্পর্কে সেই ছোটবেলার থেকে, সাথে

0: জীবনের অনেক ওঠা পড়ার মধ্যেও সঙ্গীত আমার জীবনকে একটা আলাদা মাত্রা দিয়েছে। আমি প্রায় সব রকম গানই গাই, তবে রবীন্দ্রসঙ্গীত ও ভক্তিগীতি বর্তমানে বেশি পছন্দ
1: বেশি পছন্দ করেন? আচ্ছা আচ্ছা, আপনার ছোটবেলা, শিক্ষা জীবন এবং সঙ্গীত চর্চার প্রথম দিকের সেই পথ চলাটির কথা যদি আমাদের শ্রোতাদের একটু শোনান।
0: আমার জীবনে সঙ্গীত একটা গুরুত্বপূর্ণ ও ভালোবাসার জায়গা। আমাদের বাড়িতে কিন্তু মেয়েদের বাইরে গিয়ে গান শেখার কোনো স্বাধীনতা ছিল
1: ছিল
0: না,
1: না আগে?
0: কাজে হ্যাঁ কাজে রেডিও, পাড়ার ফাংশন, স্কুলের প্রোগ্রাম, এই ছিল গান শেখার একটা মাধ্যম। আমার যদি ঘুমের মধ্যে কোথাও থেকে গানের সুর শুনতাম, তখন সেই ঘুম ভেঙে উঠে আমি চোখের জল ফেলতাম যে কবে আমি সঙ্গীতের সাথে ভালোভাবে ঢুকতে পারবো, এইটা আমার ভীষণ আকাঙ্ক্ষা ছিল।
1: ভেতরের সেই টানটা অনুভব করতেন?
0: তারপরে আস্তে আস্তে কবে যেন আমি সঙ্গীতকে আঁকড়ে ধরে এগিয়ে চলেছি। জীবনে পড়াশোনা, পরিবার, কর্মজীবন, সামাজিক সাংস্কৃতিক নানা দায়িত্বের মধ্যেও সঙ্গীতকে আমি সর্বদাই অন্তরের আনন্দ পাওয়ার সম্পদ বলে আমি এগিয়ে চলেছি সঙ্গীতটাকে নিয়ে।
1: আচ্ছা,
0: শুধুমাত্র শখ হিসাবে মানিনি এটাকে, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত প্রত্যেক মানুষকে কিন্তু প্রতিটি জীবনের পদক্ষেপে অনেক কিছু শেখায়। সঙ্গীত আমাকে
1: অবশ্যই
0: আত্মবিশ্বাস,
1: অবশ্যই,
0: হ্যাঁ আত্মবিশ্বাস, আত্মমর্যাদায় বড় হতে শিখিয়েছে। পরে জীবনের দায়িত্ব বাড়ার সাথে সাথে সঙ্গীতের পথটাও অনেকটা এগিয়ে এসছে আমার কাছে, কখনো দূরে সরে যায়নি। কিন্তু মনে মনে সঙ্গীতটাকে এত শ্রদ্ধা করি, ভালোবাসি, অনুকূল পরিবেশের মধ্যেও আমি সেটাকে আঁকড়ে ধরে
1: ধরে আছেন।
0: রয়েছি।
1: বাহ, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্কের দিকে যদি একটু ফিরে তাকাই, কোন পর্যায়ে আপনার মনে হলো এটি শুধু ভালো লাগার গান নয়, এর মধ্যে এমন কিছু রয়েছে যা আপনাকে গভীরভাবে টানছে?
0: হ্যাঁ, প্রথমে গানের ভাষা অর্থ না বুঝে, তখন তো ছোটবেলায় তো গানের অর্থ মানে কিছু বুঝতাম না,
1: বুঝতেন না।
0: তারপরে সেই গানের সুরে সুর মিলিয়ে ভালো লাগার জায়গাটায় সেইভাবে আমি গান করতাম। কেননা রবীন্দ্রসঙ্গীতের মাধুর্য এমন, খুব সহজে মনকে ছুঁয়ে যায়।
1: ছুঁয়ে যায়।
0: কিন্তু পরে যখন গানের কথা বুঝতে শুরু করি, তখন গানের প্রতি আকর্ষণটা আর ভালোবাসাটা অনেকটাই বেড়ে গেল। রবীন্দ্রনাথ শুধু সুন্দর গানই লেখেননি, তিনি মানুষের একটা জায়গা করে দিয়েছেন। জায়গা করে দিয়েছেন কোথায়? উনি ভালোবাসার জায়গা কোথায় কোথায় করেছেন? আদিবাসীদের মধ্যে, মাঝি, মল্লার, চাষি, একেবারে মাটির সাথে লেগে
1: মাটির
0: থাকা
1: সাথে মিশে থাকা
0: মানুষদের
1: মানুষ।
0: মন, প্রকৃতি,
1: অবশ্যই,
0: আনন্দ, বেদনা, প্রেম, হতাশা, মৃত্যু, সব কিছুকেই তুলে
1: তুলে
0: ধরেছেন।
1: ধরেছেন,
0: আর শুধু গানই না, তার অসাধারণ কবিতার মতো এগুলো সমস্ত ফুটিয়ে
1: রয়েছে।
0: তুলেছেন। হ্যাঁ, জীবনের অভিজ্ঞতার সাথে সাথে তা একটাই গান সম্পূর্ণ অন্য অর্থ নিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে বুঝতে পারি,
1: অবশ্যই,
0: তবেই তার গান। আর রবীন্দ্রনাথকে যদি আমরা ভালোবাসতে পারি, তবেই তার গানকে আমরা বুঝতে
1: ভালোবাসতে
0: পারবো,
1: পারবো।
0: ভালোবেসে গাইতে
1: হ্যাঁ,
0: পারবো। আমি অনেক বেশি গান শুনতে ভালোবাসি, কিন্তু বিভিন্ন গায়ক গায়িকাদের গান করার ধরন, পরিবেশন ভীষণভাবে আমি লক্ষ্য করে থাকি। তবে সেইগুলো শুনেই কিন্তু আমি নিজেকে সমৃদ্ধ করি, কেননা রবীন্দ্রনাথ না থাকলে কিন্তু আমার মনে হয় এত আমরা সমৃদ্ধ হতে পারতাম না।
1: নিশ্চয়ই,
0: রবীন্দ্রনাথকে ভালোবাসলে তবেই তার গানকে ভালোবাসা দিয়ে গাওয়া যায়,
1: আপনি
0: এইটুকু আমার
1: সত্যি
0: ধারণা।
1: বলেছেন। আর রবীন্দ্রনাথ শুধু গান রচনা করেননি, অবশ্যই সঙ্গীত নিয়ে তিনি ভেবেছেন, লিখেছেন, বিতর্ক করেছেন এবং নিজের সৃষ্টির মধ্য দিয়েও তার সঙ্গীত দর্শনকে প্রকাশ করেছেন। একজন শিল্পী হিসেবে রবীন্দ্রনাথের সেই সঙ্গীত ভাবনার কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে?
0: আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো তিনি সঙ্গীতকে কখনো কতগুলো শব্দ ব্যবহার করে সুর দিয়ে দিতেন না, তার সঙ্গীতের সঙ্গে বাণী, অনুভূতি এবং মানুষের অন্তর জগতের একটা গভীর সম্পর্ক থাকত তার
1: আচ্ছা,
0: গানের মধ্যে। তিনি কিন্তু সুরকে স্বাধীনভাবে অনুভব করতে চেয়েছিলেন। এক একটা গান এক একটা রবীন্দ্রনাথ, আমি এটাই মনে করি।
1: আচ্ছা,
0: তাই তার গান গাওয়ার সময় শুধু সুর ও তাল ঠিক রাখা নয়, গানের ভেতরের যে মান ভাবটা সেটাও নিজেদের নিজে

0: এদের যে অন্তরের ভাব সেটার সাথে যদি মিশে যায়
1: হুম,
0: তবেই সেই গানটা একটা পরিপূর্ণ
1: পরিপূর্ণতা পাবে।
0: মানে
1: হ্যাঁ,
0: পরিপূর্ণ হয়ে ওঠে। বিশ্বভারতী সঙ্গীত চর্চাতেও দেখো রবীন্দ্রনাথের সঙ্গীত ভাব, সঙ্গীত কবিতা, সঙ্গীতের মুক্তি, এই ভাবনাগুলোর ওপরেই কিন্তু বিশেষ করে গুরুত্ব দিয়েছেন।
1: রয়েছে। হ্যাঁ, অবশ্যই।
0: এই কারণেই রবীন্দ্রসঙ্গীত গাইতে হলে কথায় গানে প্রাণ সঞ্চার করতে হয়, তবেই অর্থ বুঝে তার গান গাওয়া যায়।
1: অবশ্যই ম্যাম। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত কি শুধু রবীন্দ্রনাথের কবিতা সুরে বাঁধা? অনেক শ্রোতা রবীন্দ্রসঙ্গীতকে খুব সরলভাবে রবীন্দ্রনাথের লেখা গান হিসেবে দেখেন, কিন্তু একজন শিল্পীর কাছে রবীন্দ্রসঙ্গীতের সংজ্ঞাটি নিশ্চয়ই আরও বিস্তৃত। আপনার কাছে রবীন্দ্রসঙ্গীত আসলে কি?
0: রবীন্দ্রনাথের গানের মধ্যে তার কবিতা রয়েছে, কিন্তু শুধু গান না, সেটা
1: হ্যাঁ,
0: কিন্তু কবিতার মাধ্যমেও তিনি প্রকাশ করেছেন। কিন্তু তার সঙ্গে রয়েছে তার নিজস্ব সুর, বিভিন্ন সঙ্গীত ধারার সঙ্গে তার সংলাপ, তার জীবন দর্শন এবং মানুষের অনুভূতিকে সুরের মাধ্যমে প্রকাশ করার
1: তুলে
0: একটা
1: ধরেছেন,
0: বিশেষ ক্ষমতা রয়েছে।
1: রয়েছে।
0: যেমন দেখো ভারতীয় সঙ্গীতের বিভিন্ন রাগ রাগিণীর মধ্যে বাংলা লোকসঙ্গীত, বাউল এবং পাশ্চাত্য সঙ্গীতের কিছু প্রভাবও তার সৃষ্টির মধ্যে কিন্তু আমরা দেখতে পাই।
1: হ্যাঁ
0: তারপরে তিনি কিন্তু এগুলোকে অনুকরণ করেননি,
1: হ্যাঁ, নিশ্চয়।
0: নিজের নিজের সৃজনশীলতার মাধ্যমে কিন্তু আত্মস্থ করে তিনি নতুন রূপ দিয়েছেন। এই ভাবটাই রবীন্দ্রসঙ্গীতকে স্বতন্ত্র করে তুলেছে, আমার কাছে এটাই মনে হয়। যেমন
1: আচ্ছা,
0: দেখো বাউলে আছে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে,
1: হ্যাঁ,
0: এই গানটা। তারপরে পাশ্চাত্য
1: খুবই
0: সঙ্গীতের সাথে
1: সুন্দর গান,
0: সুরে আছে ফুলে ফুলে ঢোলে ঢোলে, এটা পাশ্চাত্য সঙ্গীতের সুর থেকে নেওয়া হয়েছে।
1: নিশ্চয়।
0: আর লোকসঙ্গীতের সুর থেকে তো আমরা জানি যে গ্রাম ছাড়া ওই রাঙামাটি,
1: রাঙামাটির পথ,
0: এই সব গানগুলো
1: তো
0: উনি
1: এই
0: লিখেছেন।
1: মুহূর্তে একটা ছোট্ট গান হয়ে যাক।
0: আমি একটা প্রেম পর্যায়ের গান শোনাচ্ছি।
1: অবশ্যই।

0: অসাধারণ। আচ্ছা ম্যাম, এত বিভিন্ন সঙ্গীত ধারার সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় থাকা সত্ত্বেও তার গান শুনলেই আমরা বুঝতে পারি এটি রবীন্দ্রসঙ্গীত। একজন শিল্পীর দৃষ্টিতে সেই নিজস্ব স্বাক্ষরটি কোথায়?
1: এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ রবীন্দ্রনাথ বিভিন্ন উৎস থেকে প্রেরণা নিলেও কখনো রাবিন্দ্রিক ধারাটার কপি হয়নি,
0: অবশ্যই।
1: নিজের মতো

0: উনি গাওয়ার গাওয়ার জন্য সবাইকে করেছে বলেছিলেন। তার গানের কথা, সুর, ছন্দ, ভাব এবং উচ্চারণ একটা বিশেষ সমন্বয় বাঁধা আছে। তাই যেমন ইচ্ছা তেমনভাবে কিন্তু রবীন্দ্রসঙ্গীত গাওয়া যায় না। আবার দেখা যায় কোনো শিল্পী একটা গান গাইছেন, উনি কি করলেন, একটা স্বরলিপি নিয়ে বসলেন, তার সেই স্বরলিপির দিকেই মন রয়েছে। সেই স্বরলিপির কোথায় স্পর্শ স্বর লাগলো, কোথায় মিল লাগলো কিনা, এসব দেখতে দেখতে
1: গানটার সৌন্দর্য
0: নষ্ট হয়ে যায়। তবে কি আমরা ফলো করব না? অবশ্যই স্বরলিপি ফলো করে নিজস্বতা, যে নিজের ভাব
1: সেটা বজায় রাখতে হবে,
0: বজায় রেখে রবীন্দ্রসঙ্গীত গাইতে হয়,
1: অবশ্যই
0: সেই গানের পরিপূর্ণতা পায়।
1: আচ্ছা, এরপরে আসছি এই প্রশ্নে, রবীন্দ্রনাথের ক্ষেত্রে কবিতা এবং সঙ্গীত যেন একই সৃষ্টিশীল নদীর দুটি স্রোত। একজন শিল্পী যখন তার গান পরিবেশন করেন, তখন কবিতাকে সুরে রূপ দেওয়া আর সুরকে কথায় অর্থের সঙ্গে মিলিয়ে নেওয়া, এই দুয়ের মধ্যে ভারসাম্য কীভাবে তৈরি করেন আপনি?
0: রবীন্দ্রসঙ্গীতের সবচেয়ে সূক্ষ্ম দিকগুলোর মধ্যে এটা একটা, কিন্তু এখানে শব্দকে বাদ দিয়ে সুরকে আলাদা করে দেখলে গানটির আর্ধেক সৌন্দর্য নষ্ট হয়ে যায়। প্রথমে
1: একের সাথে আরেকজন পরিপূরক,
0: হ্যাঁ পরিপূরক, প্রথমে দেখতে হবে গানের কথা, তারপর দেখতে হবে কি গানের কথার কতটা আবেগ, সেই
1: অবশ্যই
0: আবেগ অনুযায়ী সুরের গতি, সুরের ব্যবহার, তাল, লয়, সমস্ত দিকটাকে কিন্তু বজায় রেখে প্রত্যেক শিল্পীকে গান গাওয়া উচিত। এবার গানের কথার অর্থ যদি অনুভব না করে গাওয়া হয়, সেই গানের পুরো মানেটাই অন্যরকম হয়ে যাবে,
1: পরিবর্তন হয়ে যাবে,
0: পরিবর্তন হয়ে যাবে। তবে কি হবে, গানের টেকনিক্যাল জায়গাটা ঠিক থাকবে, কিন্তু রবীন্দ্রসঙ্গীত গাওয়ার আগে গানটাকে ভালোভাবে পড়তে হবে, পড়ে বুঝে তারপরে যদি গানটা গাওয়া যায় তবেই তার পরিপূর্ণতা প্রকাশ পায়। হ্যাঁ, রবীন্দ্রনাথ যে কোনো পরিস্থিতিতে কিন্তু গান লিখে ফেলতেন, কবিতা বলে ফেলতেন। যেমন একটা কথা আমার ওনার বইয়ের মধ্যেই পড়া, ওনার লেখাতে পড়া, যে রবীন্দ্রনাথের স্ত্রীকে না ওই চিত্তরঞ্জন দাসের বোন অমলা দাস কাকিমা বলে ডাকতেন, ওরা দুজনে সইয়ের মতো ছিল। ওরা যখন একসাথে গল্প করতেন, রবীন্দ্রনাথ দেখে বলতেন, একটা গান উনি বানিয়েছিলেন, ওলো সই ওলো সই, আমার ইচ্ছা করে তোমার তোদের মতো মনের কথা
1: কই।
0: উনি যে কোনো পরিস্থিতিতে গান এইভাবে উনি বানাতেন।
1: আচ্ছা, রবীন্দ্রনাথের প্রকৃতি চেতনা নিয়ে অনেক কথা বলা হয়েছে, কিন্তু তার প্রকৃতির গান শুনলে মনে হয় তিনি শুধু গাছপালা, ঋতু বা আকাশের সৌন্দর্য দেখেননি, প্রকৃতির মধ্যে মানুষের মনকেও আবিষ্কার করেছেন। আপনি এই সম্পর্কটিকে কীভাবে ব্যাখ্যা করবেন?
0: হ্যাঁ, রবীন্দ্রনাথের কাছে প্রকৃতি ছিল তার জীবনের বিশেষ অংশ। আমি শুনেছি এই ঋতু ঋতু পর্যায়ের মধ্যে রবীন্দ্রনাথের বর্ষা ঋতুটা কিন্তু তার খুব প্রিয়
1: প্রিয়
0: ছিল।
1: ছিল, হ্যাঁ,
0: হ্যাঁ, এর উপর প্রচুর গানও তিনি লিখেছেন। প্রকৃতির সঙ্গে তার যে গান আজও আমাদের অন্তরে স্পর্শ করে যায়। আর প্রকৃতিকে ভালোবেসে উনি বিভিন্ন গীতিনাট্য এ সমস্ত রচনা করেছিলেন। তার প্রকৃতির প্রেম আমরা তো বিভিন্ন গানের মধ্যে
1: পেয়ে
0: পেয়ে
1: যায়।
0: থাকি।
1: হ্যাঁ, রবীন্দ্রনাথের সাহিত্য ও সঙ্গীতের অন্যতম বড় শক্তি তার মানবতাবোধ। তার গান কিভাবে মানুষকে মানুষ হিসেবে দেখতে শেখায় বলে আপনার মনে হয়?
0: হ্যাঁ, এখানে রবীন্দ্রনাথের মানবতা বোধ কিন্তু অত্যন্ত বিশাল ছিল। তার কাছে মানুষের পরিচয় কোনো সংকীর্ণ পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতো না। তার বহু গানে আমরা দেখেছি মানুষের সঙ্গে মানুষের, মানুষের সাথে প্রকৃতি ও বৃহত্তর বিশ্বের সাথে মানুষের সম্পর্কের কথা। আমার মনে হয় তার গান আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন, মানবতাবাদের কথা বলেছেন। উনি নিজের আনন্দ বা সুখে দুঃখে নিজেকে আটকে রাখেনি, সমস্ত কিছু মানব সমাজের সঙ্গে নিজেকে মুক্ত করে সব কিছু ঢেলে দিয়েছেন, যে মানব সভ্যতা যেন
1: নিশ্চয়
0: সুন্দর হয়ে উঠুক, এটাই তার মন সবসময় চিন্তাধারা থাকত।
1: আচ্ছা ম্যাম, রবীন্দ্রসঙ্গীতের বিশাল ভাণ্ডারকে আমরা পূজা, প্রেম, প্রকৃতি, স্বদেশ, বিচিত্র বিভিন্ন পর্যায়ে ভাগ করে দেখি, একজন শিল্পী হিসেবে এই বিভাগগুলি কি শুধুই বিষয়ভিত্তিক নাকি প্রতিটি পর্যায়ে

0: এর নিজস্ব একটি মানসিক আবহ রয়েছে।
1: হ্যাঁ, আমার মনে হয় দুটোই আছে। বিষয়ের দিক থেকে যেমন পার্থক্য রয়েছে, তেমনি প্রতিটি পর্যায়ে নিজস্ব আবেগ ও মানসিক উপস্থাপনা রয়েছে। পূজার গানে যেমন আত্মসমর্পণ, আত্ম অন্বেষণ বা বৃহত্তর সত্তার সঙ্গে সংযোগের অনুভূতি থাকে, আবার প্রেমের পর্যায়ে সম্পর্ক, আকাঙ্ক্ষা, বিরহ ও মিলনের অনুভূতিগুলো থাকে। তবে দেখা যায় দুই পর্যায়ে এক এক সময় কিন্তু এক হয়ে যায়।
0: এক হয়ে যায়,
1: আমি কোন মানসিকতা থেকে
0: যেমন
1: মানসিকতা কোন
0: পূজা ও
1: পরিবেশে,
0: প্রেম পর্যায়ে
1: হ্যাঁ কোন
0: অনেকটা
1: পরিবেশে কোন পরিস্থিতিতে আমি গানটা গাইছি তার উপর কিন্তু নির্ভর
0: ডিপেন্ড
1: করে সেই
0: করে।
1: ভাবটা মিশে যাওয়া। প্রকৃতি ও ঋতু পর্যায়ের গানের সাথে সাথেও স্বদেশের গানও সমানভাবে তার কাছে গুরুত্ব পেয়েছিল। স্বদেশকে নিয়ে তো অত খুব সুন্দর সুন্দর উনি গান লিখেছিলেন। স্বদেশের গানে যে দেশপ্রেম জাগিয়েছেন তা নয়, দেশকে নিয়ে মানুষের দায়িত্ববোধও শিখিয়েছেন। বৃহত্তর চেতনার কথাও উনি এনে দিয়েছিলেন তার গানের মধ্যে, যে দেশবাসীকে চেতনা
0: হ্যাঁ,
1: জেগেত হয়ে চেতনা দিয়ে তার দেশকে ভালোবাসতে হবে,
0: ভালোবাসতে।
1: সেটাও তার গানের মধ্যে কিন্তু আমরা পাই। রবীন্দ্রনাথের এই গানের বিভাগগুলো আমাদের গান বোঝার একটা দরজা খুলে দিয়েছে। কিন্তু
0: অবশ্যই,
1: এত সুন্দরভাবে অনেক গানের লেখক মানুষকে আমরা পেয়েছি, কিন্তু এত সুন্দরভাবে ভাগ করে দেননি
0: হ্যাঁ,
1: যে এই রবীন্দ্রনাথের গানকে বুঝতে হলে অনেক গভীরে কিন্তু যেতে হবে আমাদের।
0: ম্যাম তাহলে কথার মাঝখানে আরো একটা গান যদি শোনান।
1: আমার এই মুহূর্তে যেই গানটা ভালো লাগে, এখন তো অনেকটা জীবনের পথ পেরিয়ে এসেছি, এর মধ্যে আমার কোনো এই এই গানটাই বিশেষ করে আমার ভালো লাগার গান।

0: বাহ, ইচ্ছে করছে যে আমরা কথা না শুনে শুধু আপনার গানই শুনবো। কিন্তু আপনার কথা থেকে রবীন্দ্রনাথ এবং তার জীবন, তার সাহিত্য সংস্কৃতি নিয়ে অনেক কিছুই শেখার জানার আছে, তাই এর পরের প্রশ্নে যাব। রবীন্দ্রনাথের সৃষ্টিশীল জীবনে শান্তিনিকেতনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তিনিকেতনের পরিবেশ, তার সঙ্গীত ভাবনা এবং পরবর্তী প্রজন্মের কাছে রবীন্দ্রসঙ্গীতের পরিবেশন পদ্ধতিকে কতটা প্রভাবিত করেছে বলে আপনি মনে করেন ম্যাম?
1: হ্যাঁ, শান্তিনিকেতন কিন্তু শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠানই ছিল না, উনি রবীন্দ্রনাথের কাছে এটা কিন্তু একটা জীবন দর্শনের পরীক্ষাগার ছিল। সমস্ত কিছু দিয়ে উনি শান্তিনিকেতনটাকে তৈরি করেছিলেন।
0: আচ্ছা,
1: নিজেই তো একজন দার্শনিক ছিলেন না,
0: হুম হুম
1: একাধারে উনি দার্শনিকও ছিলেন।
0: অবশ্যই,
1: সেই প্রকৃতি মাটির সাথে রবীন্দ্রনাথ থাকতে ভালোবাসতেন দেখেই শান্তিনিকেতনের একটা জায়গা উনি এইভাবে তৈরি করেছিলেন। এই শান্তিনিকেতনকে গড়ে তুলেছিলেন তিনি মনের মতো করে। ওখানে ছাত্রছাত্রীরা যেন গাছের নিচে বসে, ঘাসের উপরে বসে, খোলা আকাশের নিচে
0: নিচে, হ্যাঁ,
1: করে, শুধু গান কেন, সমস্ত শিল্প নিয়েই উনি ওখানে
0: চর্চা
1: একটা
0: করতেন।
1: চর্চা করার একটা জায়গা করে দিয়েছেন। উৎসব, ঋতু চেতনা, নৃত্য, নাটক এবং সঙ্গীত সব কিছুকে
0: একটা রিসার্চ
1: একসাথে নিয়ে,
0: সেন্টার
1: একটা
0: টাইপের,
1: রিসার্চ সেন্টার টাইপের নিয়ে তিনি একটা সাংস্কৃতিক পরিবেশ কিন্তু তৈরি করেছিলেন। আজও রবীন্দ্রসঙ্গীত শেখা ও পরিবেশনের ক্ষেত্রে শান্তিনিকেতন বিশেষভাবে সারা বিশ্বে পরিচিত। ওখানে সমস্ত বিশ্ব থেকেই ছেলেমেয়েরা এসে পড়ার চেষ্টা
0: পড়ার
1: করে,
0: চেষ্টা করতো। হ্যাঁ,
1: নিজেকে অন্যরকম করে তৈরি
0: হুম,
1: করার
0: তৈরি
1: চেষ্টা
0: করার,
1: করে।
0: হ্যাঁ অবশ্যই। আচ্ছা, রবীন্দ্রনাথের অনেক রচনায় নারীর আত্মপরিচয়, স্বাধীনতা ও মর্যাদার প্রশ্ন উঠে এসেছে। একজন শিল্পী হিসেবে তার গান ও নৃত্যনাট্যে এই নারী চেতনাকে আপনি কীভাবে দেখেন?
1: রবীন্দ্রনাথের এটা একটা বিশেষ দিক যে সামাজিক বাস্তবতার কথা মনে রাখলে বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তার অনেক নারী

0: চরিত্র কেবল কারো স্ত্রী, কন্যা বা প্রেমিকা হিসাবে সীমাবদ্ধ ঠিক ছিল না কিন্তু।
1: না,
0: উনি তাদের সে নারীদের যে নিজস্ব ইচ্ছা, সিদ্ধান্ত, আত্মপরিচয়ের মাধ্যমে তার নাট্য বা কবিতা, গানের মাধ্যমে উনি প্রকাশ করতে চেয়েছিলেন। যেমন দেখো, চিত্রাঙ্গদা, চণ্ডালিকার মতো দৃশ্যতে আমরা দেখতে পাই নারী নিজেদের মর্যাদার প্রশ্ন তুলেছেন ওখানে।
1: অবশ্যই, হ্যাঁ
0: প্রত্যেকটা ক্ষেত্রে নারীকে কোথায়
1: হ্যাঁ
0: এগিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ, এই কারণেই তার সৃষ্টিগুলো অনেকে সমাজে প্রভাব করেছে।
1: নিশ্চয়
0: ওনার এই সৃষ্টিগুলোকে নিয়েই আমাদের
1: সমাজকে
0: সমাজকে,
1: শিখিয়েছে,
0: হ্যাঁ, সমাজকে অনেক কিছু শিখিয়েছে, আর নারীরা
1: ন্যায়
0: সেগুলোকে,
1: অন্যায়ের অনেক কিছু
0: হ্যাঁ,
1: পথ
0: বিচার
1: দেখিয়েছে।
0: করতে
1: হ্যাঁ
0: পারছে। সময় বদলানোর সাথে সাথে আত্মমর্যাদা ও স্বাধীনতা কি পাওয়া গেছে আমাদের,
1: নিশ্চয়,
0: এইটা একটা প্রশ্ন
1: প্রশ্ন
0: থেকে যায়।
1: থেকে গেছে। আচ্ছা ম্যাম, শেষ প্রশ্নে চলে আসব। রবীন্দ্রনাথ আপনার কাছে কে?
0: এটা কিন্তু প্রত্যেকের মতো আমারও ব্যক্তিগত ভাবনা যে আমার কাছে কে।
1: অবশ্যই, সেই জন্য প্রশ্নটা আপনার কাছে রাখলাম।
0: আমার কাছে এমন একজন স্রষ্টা যাকে সারা জীবন দিয়ে বোঝা যায় না, কারণ রবীন্দ্রনাথকে যদি কেউ বুঝতে পারে তা তো বিশ্বাস করা যায় না। না, তিনি কবি, গীতিকার, সুরকার, নাট্যকার, দার্শনিক, কিন্তু আমার ব্যক্তিগত অনুভূতিতে এমন একজন ব্যক্তি যিনি,
1: চিত্রকারও,
0: হ্যাঁ, চিত্র সমস্ত দিক দিয়ে তিনি জীবনের আনন্দ, দুঃখ, বিচ্ছেদ সব রকম, এমনকি ঈশ্বর ভাবনা, স্বাধীনতা ও আরো সমস্ত দিক দিয়ে মানবতা বোধকে উনি জাগিয়ে তুলেছেন।
1: অবশ্যই,
0: এটা একটা আমার ভীষণ ভালো লাগার জায়গা। সমস্ত কিছু জগতের জন্য উনি উজাড় করে দিয়েছেন। উনি একজন স্বয়ং সর্বং সহা, উনি যে প্রতিকূল অবস্থার মধ্যে এক এক করে এগিয়ে গেছেন, সে আমরা তার লেখা সমস্ত কিছু পড়লে পরেই আমাদের জানা যাবে আমরা ওনাকে কিভাবে পেয়েছি, তার কত প্রতিকূল অবস্থার মধ্যে আমরা এগুলো পেয়েছি। তার কবিতায়, গানে তাকে সব সময় অন্তরের মানুষ বলেই আমি মনে করি। আর রবীন্দ্রনাথ আমাদের ধৈর্য, সহ্য, বিনয়ী হতে শিখিয়েছেন, মানব
1: নিশ্চয়ই,
0: ধর্মের
1: হ্যাঁ
0: একটা বিরাট প্রাপ্তি। আর আর একটা জিনিস আমি বিশেষ করে মনে করি, শাস্ত্র, যেমন শাস্ত্র পড়ে আমরা কি করি, আমরা সৎ হই,
1: হ্যাঁ
0: আধ্যাত্মিক জগতে যাওয়ার চেষ্টা করি,
1: নিশ্চয়ই,
0: সেই রকম আমি রবীন্দ্রনাথকে, আমি এইটা মনে করি যে রবীন্দ্রনাথকে যদি ঠিক ঠিকভাবে পড়া যায় সে একইভাবে আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারবো, তার সৃষ্টিটাই এমন।
1: হ্যাঁ এটা সত্যি ঠিকই বলেছেন ম্যাম। খুবই ভালো লাগলো আপনার কাছ থেকে, অনেক কিছু শিখলাম, জানলাম। আমার শ্রোতা বন্ধুরা আশা করছি এই সাক্ষাৎকার থেকে অনেক উপকার পেয়েছেন। অনেক অনেক ধন্যবাদ ম্যাম আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য।
0: আমিও ধন্যবাদ জানাই যে এত সুন্দর অনুষ্ঠানে আমাকে আহ্বান করার জন্য।
1: আচ্ছা, তাহলে বিদায় নেওয়ার আগে আপনার গান দিয়েই তাহলে বিদায় নে